তেনা নংজিন নাতাঙে দোদঙাম সুখছেরু ছেনুতেনক দোদঙাম ছিনমো ছাকান পেজাস্তে সেমসকি দেশকিত কি সামলো তাংচেস নুমুন ছেনিনক দেশকিত মৌসমা ও খেতে না নাং সেমসকি ইয়ন্তান লাস্তেনতে ইয়ংানক সেমসকি দেশকিত দে রংরং সোসে বাচন চগোস পাসাং নাতাং ছংমা দুজগুন চাম্বা নিংজে কুন রংগুলা স্কে গোসে সেফিয়া বাচন চগোসানক চাম্বা তং নিংজে কুন রংগুদলা ইয়োতনা জানমে ঠোকচেস তং ছার ছাচে সোকস জিংনাং মেটক্যা ছিংসপে চালাক চাম জিংমাং পো ইয়োত নায়াং জাচেস তং নিংপা ছাচে সোকস ইয়োতে ইনক ইন নায়াং নাং সেমসকি ইয়ন্তান কুন জানলা চামজিক স্পেল নায়াং তে চামজিক ফেলচেস মাতক ছার ছাচেস মেতে ইনক ছিংসপে চালাক শিক ইনা মিলা তংনা সোসোলা নুন ছাচেস তং ছার ছাচেস ইয়োতক্যা তে সংপাসং ছিংসপে চালাক চামজিক রিনথাং ছেনমু ইন নায়াং ছেদি চিকপো মাতক ছে ছিমালা ফানমিথক দেশকিত নি সেমকি ছোরওয়া তং ডেলওয়া ইয়োতপাসং ডোয়া মি নামচোদলা ডুপে সেমসকি জিদে নি জিদে ই জুংখুং মোসমা ইন জামলিং দি মাকঠুক সক মেতপার দেশকিত দানপে চিকসেন জিক গুরগোস জামলিং এ ডোয়া মি ছামা চিগুর ইন না ছজলুক সকস গুনসান না সকস লাস্তেন নাস ডা তং নেন সকস সেমসকি নামতক লাস জুংওয়া ইন দোরনা দুঙাল ইয়ংচুকান চাওয়া নি মাসেস পে মারিক পেওয়াঙ্গিস ইয়ংানক মাসেস পেওয়াঙ্গিস নামতক কেস নাস দুঙাল জয়নক মিসেস পালায়াং রিম্পা মাংপো ইয়োতপে নাং নাস থারথুক দুঙাল ইয়ংচুকান দে দাকচিন মারিক পাইন দাকচিন ইয়োতকান বেজাস্তে নেন দুকপা তাং ডালবে দুঙাল ইয়ংানক দে নি রাং এ নেন তাং জাসেস তাং লামা জাংপো নাম তাং ডালনা সেমলা দুঙাল ইয়ংআইনক ইয়াং দোদ পে মোসপো চালতে মাইঙেত পে দুঙাল ইয়ংআনক নাতাং এ গোসে চানে চালাকপো চালতে মিথোপ চেসে দুঙাল ইয়োতক্যা ইয়াং মিদোদ পে মোসপো থক তুবা পে দুঙাল নাতা মিগোস চেসে দুঙাল ছংমা গোসদম মেত না ইয়াং রং রং এ লাসে ওয়াঙ্গিস গোয়েকা বাপকান চকলা দুঙাল ইয়ং এনছেন তে সংপাসং দুঙাল চাবানাস মেতকান চোচেসলা চাম্বা নিংজে চাংচুক কিসেম ইয়াং ডাকমে তোকপে সেরাপ গোম গোস